বংশীটি আমর দিও গো রাধে, বংশীটি আমর দিও, হস্তর কঙ্কণ গোলা রত্নহার, যাহা ইচ্ছা তাহা নিও। প্রফুল্লকরঙ্ক গীত রচনার শিল্পী অনুরাধা পড়ুয়াল।

মাতৃরূপিণী শান্তিদায়িনী দয়াসুবিণী মুক্তিদায়িনী শ্রদ্ধারূপিণী ক্ষমাদায়িনী দুঃখহারিণী মা ভবানী। এতর শিল্পী পঙ্কজ জাল, গীত রচনা করেছেন গীতা মিশ্র।

ধন্য হে মঙ্গলময় নিখিল ভুবনাশ্রয় ভকতর বাঞ্ছা কল্পতরু প্রেমানন্দ সুধা জ্বর জরু অছি নিরন্তর তুম্ভ শ্রী চরণ কমলরু। শিল্পী মধুলিতা পরিড়া, গীত রচনা করেছেন মধুসূদন রাও।

প্রচার করলো গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস। আজ শুণিলে এর 102তম ভাগ। কণ্ঠদান করেছিলেন শ্রীকান্ত বোধগাঙ্কর এবং রবীন্দ্র সাথে। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 মেগাহর্জ যোগে। শুনন্তু শিল্পী কেশবচন্দ্র রাউত গাইথিবা ভক্তিগীত। শিল্পী গাইছেন রমেশচন্দ্র মিশ্রঙ্ক গীত রচনার।

চক্রবর্তী, নবকিশোর মিশ্র এবং শ্যামামণি দেবী। কার্যক্রম সুপ্রভাত পুরী শুনিপারিবে সকাল 7:55। হিন্দি কথা চিত্রগীত প্রচার করিব দিন 8:30। দিন 9:30 আপনার পছন্দর কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী।

শ্রোতা বন্ধু, প্রথমে আসন্তু নজর পকাইবা আমার আজির পঞ্জিকা উপরে। সৌর গণনা অনুসারে আজি হচ্ছে বৃষ 27 দিন, আন্দ্র গণনা অনুসারে আজি দশমী তিথি, মীনচন্দ্র আত্তরভাদ্র নক্ষত্র। ভারতীয় সাধারণ সময় অনুসারে আজির সূর্যোদয় হয়েছিল সকাল 5:10:50, আউ সূর্যাস্তর সময় রয়েছে সন্ধ্যা 6:21:16।

শ্রোতা বন্ধু এথর আসন্তু জানিবা আজি দিনর ইতিহাস সম্পর্কে। শ্রোতা বন্ধু, ভারতীয় ক্রীড়া জগতরে বিশেষ করে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট টিম পাই আজির দিনর স্মৃতি সদা স্মরণীয়। কারণ 1986 মশিয়া জুন 10 তারিখ আজির দিনরে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেট টিম বিদেশ মাটিরে অর্থাৎ ইংল্যান্ডর লর্ডস ঠারে আয়োজিত করা যাইতিবা ভারত এবং ইংল্যান্ড মধ্যে টেস্ট ম্যাচরে প্রথম থর পাই ভারতর সাহসী লড়ুয়া বীর ক্রিকেটর মানে ইংল্যান্ডকে পরাস্ত করে বিজয় হাসল করেছিলেন। সেইপাইঁ শ্রোতাবন্ধু আজির দিন প্রত্যেক ক্রিকেট প্রেমী জনসাধারণ মানক মনরে আজির দিন এক স্বতন্ত্র ভূমিকা গ্রহণ করে থাকে। প্রায়ত আজির দিনক সমস্তে মনে রাখি থাকে সেই স্মরণীয় ঐতিহাসিক বিজয় পাইঁ।

প্রচার করল হিন্দি কথা চিত্রগীত। আকাশবাণী পুরী আমার পরবর্তী কার্যক্রম শুনিপারে রিলে করে প্রচার করছ আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করা সহ পরিবেশকু মধ্য সুরক্ষিত করিপারিবে। এহা সহিত উভয় কেন্দ্র ও রাজ্য সরকারক তরফরু 1,38,000 টঙ্কা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
2: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র বিশ্ব মানচিত্রে এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিথিবা ঐতিহ্য সম্পন্ন শহর। এটি পবনরে রয়েছে মাদকতা, প্রত্যেক কণিকারে রয়েছে তাত্ত্বিক বিশ্লেষণর ধার্মিক ভাবনা। তবে শ্রোতা বন্ধু, আজির এই শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রমে আজ আমি এই অনন্য ভূমি শ্রীক্ষেত্রর মনোরম মাধুর্য বিষয়ে জাঁবা। তবে জাঁয়া মো সহিত শুণুথা আপনার প্রিয় 103.4 FM আকাশবাণী পুরী।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 FM রে। স্টুডিওগুলির সময় বর্তমান অপরাহ্ন 5টা। আসন্তু আরম্ভ করিবা NCERT দ্বারা প্রায়োজিত আমার কার্যক্রম। আজ শুনন্তু এর 1303 অধ্যায়।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, সোনেলি সন্ধ্যার এই অপূর্ব মুহূর্তে আমি মধ্যে পৌঁছে সারিলু যুববাণীর প্রেরণা কার্যক্রমে। আজ উপস্থাপনার অছু আমি আপনার যুবসাথী মু শিপ্রা
1: আ্যণপ্রভা।
0: শ্রোতাবন্ধু, আজির কার্যক্রমে আমি এমিতি এক বিষয় উপরে আলোচনা করা যাচ্ছু যা কি অতীত ও বর্তমান কু গোটিয়ে সূতারে বাঁধি রাখিছি। আর সেই বিষয়টি হচ্ছে গুরুকুল শিক্ষা এবং আধুনিক শিক্ষা।
1: হ্যাঁ যুববন্ধু, ভাবন্তু তো টিকি, আজির দিনে আম হাতরে স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন ক্লাস এবং ডিজিটাল পাঠ্য সামগ্রী রয়েছে। কিন্তু এমিতি গোটে সময় লা যেতবে শিক্ষা কেবল পুস্তক পৃষ্ঠায় সীমিত নথিলা, বরং জীবনর প্রত্যেক অনুভব হি এক পাঠশালা সাজিছিলা। ছাত্র মানে গুরুঙ্ক আশ্রমে রহি জ্ঞান সহিত শৃঙ্খলা, নৈতিকতা, সেবাভাব ও আত্মনির্ভরতার শিক্ষা গ্রহণ করুথিলে। আউ সেই পদ্ধতিকু আমি গুরুকুল শিক্ষা বলি জানুথিলু।
0: যুববন্ধু, আউ গোটিয়ে পটে আধুনিক শিক্ষা আমাকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও বিশ্বস্তরীয় জ্ঞান সহিত যোড়ি রাখিছি। এহা আমাকে বিশ্ব প্রতিযোগিতার সামিল হবার এক সুযোগ দেইছি, যাহাকি নূতন সম্ভাবনার এক দ্বার খোলিছি। তথাপি বি প্রশ্ন উঠে, গুরুকুল শিক্ষা অধিক উত্তম থিলা না আধুনিক শিক্ষা অধিক প্রভাবশালী? চরিত্র গঠন না ক্যারিয়ার গঠন, এই ভিতর কেউটি অধিক জরুরি? না কি এই দুইটির সমন্বয় হি এক আদর্শ শিক্ষা ব্যবস্থার পরিচয়?
1: হ্যাঁ যুববন্ধু, ভাববার তো কথা নিশ্চয়, কারণ গুরুকুলরে মুখ্যত চরিত্র গঠন উপরে অধিক গুরুত্ব দিয়া যাওতলা। কিন্তু আধুনিক শিক্ষা পদ্ধতিরে আমি কেবল আমার এক সুগম ভবিষ্যৎ তৈরি করিবার পছরে লাগি পড়িছু। তাহলে এই বিষয়ে সহ কথা হবা, কিন্তু কথা হওয়া পূর্ব আপনার এই খাস

0: যুব বন্ধু, আজি আমি সময়ের দুইটি ভিন্ন দ্বার আগে ঠিয়া হয়েছু। গোটিয়ে দ্বার আমাকে নিয়ে যায় সেই প্রাচীন ভারতের গুরুকুল পরম্পরা পাখকু, যেউঠারে শিক্ষা কেবল পাঠপড়ার নুহে বরং জীবন জিঁবার এক কলা সাজিছিল। আউ অন্য দ্বারটি হচ্ছে আধুনিক শিক্ষার বিশাল জগত, যেউঠারে জ্ঞানর সীমা নাহি সত, সুযোগর অভাব মধ্যে নাহি, প্রযুক্তি গতি সহিত চালিবার এক চ্যালেঞ্জ সাজিছে এই শিক্ষা।
1: শ্রোতা বন্ধু, একদা শিষ্য মানে গুরুঙ্ক আশ্রমে রহি নম্রতা, শৃঙ্খলা, আত্মসংযম ও নৈতিকতার পাঠ শিখুতিলে। আজির ছাত্রছাত্রী মানে স্মার্ট ক্লাসরুম, ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমতার সহায়তায় বিশ্বকে হাত মুঠারি ধরি রাখিছন্তি।
0: কিন্তু মো মনকু গোটে প্রশ্ন আসুছি সিপ্রা, পচারিবি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কোন? কেবল চাকরি পাইবা না কি জনে ভল মানিষ হয়ে গড়ি উঠিবা? তুমি কোন ভাবুছ?
1: মু ভাবুছি গুরুকুলর মূল্যবোধ আও আধুনিক শিক্ষার বৈজ্ঞানিক চিন্তাধারা মধ্যে কেউঠি রয়েছে আদর্শ শিক্ষার পথ, সেই বিষয়ে সিনা আমি দুজন আলোচনা কলে।

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: শ্রোতা বন্ধু আসন্তু শুনিবা গোটিয়ে ভক্তি গীত অমরেন্দ্র মহান্তিঙ্କ ରଚନାରେ অক্ষୟ মহান্তিଙ୍କ ସଙ୍ଗୀତରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଶିଳ୍ପୀ ଚିତ୍ତ ଜେନା।

0: শেষ হল ওড়িয়া আলবম গীতার কার্যক্রম শ্রোতা বন্ধু আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম শ্রোতা বন্ধু আসন্তু শুনিবা উজ্জ্বল আম দেশ।
1: আকাশবাণী কেন্দুঝর কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আম দেশ প্রযোজনা অনিতা তির্কি উপস্থাপনায় অছন্তি কল্পনারাণী সাহু।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে, প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়ে যাচ্ছে। তবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগে চলছে এ বিষয়ে আসন্তু পচারি বুঝিবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী, ওয়ার্ড নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করিপারে, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে থাকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তায় এমতি গাড়ি বুলুছি। আমার কাম হল একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোক বুঝাওছু অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া লোক মানে দৌঁচি। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্ধ বি আমি করছু, তো যেটি বি আমার সোলো সব চৌপতি লোক মানে খাওছেন সেটি বি আমি বারণ করছু। চা স্টলে আমি যাই সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাচ গ্লাস বি আমি ইউজ করা লোক মানুষ কইছু। প্রত্যেক দোকান আমি যাই ভিজিট করি, ডস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডস্টবিন সেমানকে কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডস্টবিন রে পকাইয়া, দোকান পাই স্বতন্ত্র রাত্রি বি গাড়ি বি বুলাউছু। দোকান ভাই মানে তো আগরু যা সচেতন নথিলে এবে ইয়ে সচেতন হয়ে গেলে, কথা মানিকি সেমানে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডস্টবিন বি সমস্তে রাখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়ি বি সমস্তে অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকু আসুছেন, এতি পাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু, যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেমান স্বতন্ত্র আমার গোটে পব্লিক শৌচালয় রয়েছে, আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে। টয়লেট তো সব লোকের অছি, আজ কাম কার্যের কি কোণ গ্যাদরিং যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইপাই গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সেসব ম্যাডাম আমার এসএজি মানুষ সব হ্যান্ডওভার করা হয়েছে, এসএজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করুছ।
2: এইটি তো আমার জন স্বচ্ছ কর্মচারী ভৌণী অনেক, তাঁর সহ টিকি কথা হচ্ছ কেমতি কোণ সে যাই ফিল্ড উপরে কাম করছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো নাম সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 কাম করে। আমি প্রত্যেক দিন

0: শেষ হলা ওড়িয়া কথা চিত্র গীতর কার্যক্রম। শ্রোতা বন্ধু আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম আসন্ত শুনিবা ওড়িয়ারে সম্বাদ।
1: সম্বাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সম্বাদ। ভারতর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সবুঠারু অধিক সময় দায়িত্ব নির্বাহ করে ইতিহাস রচিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফলতা লাগি কেন্দ্র ক্যাবিনেট্রে পারিত হেলা সাতসূত্রী বিশিষ্ট অভিনন্দন সংকল্প। শ্রী মোদীঙ্ক নিকটকু ছুটুছি বিশ্ব নেতৃবৃন্দঙ্ক অভিনন্দনর সুয়। দেশরে এনডিএর বার বর্ষ শাসন পূর্তি অবসরের আজি নয়াদিল্লিরে জারি রয়েছে মেন্টর বৈঠক এবং নয়াদিল্লিরে আসন্তাকালি প্রধানমন্ত্রীঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হব নীতি আয়োগর বৈঠক। ভারতর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সবুঠারু অধিক সময় পর্যন্ত দায়িত্ব নির্বাহ করিথিবারু কেন্দ্র ক্যাবিনেট দ্বারা আজি এক সংকল্প পারিত করা যাই শ্রী নরেন্দ্র মোদীঙ্কু প্রশংসা করা যাইছি। ক্যাবিনেট বৈঠক পরে নয়াদিল্লিঠারে গণমাধ্যমকু সূচনা ও লোকসম্পর্ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সূচনা দিয়েছন্তি। সে কইছন্তি শ্রী মোদী পূর্বরু দেশর সবুঠারু অধিক সময় পর্যন্ত দায়িত্ব নির্বাহ করিথিবা প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুঙ্ক কার্যকাল 4358 দিনকু অতিক্রম করিছন্তি। দেশ প্রতি শ্রী মোদীঙ্কর নিরন্তর উৎসর্গীকৃত সেবা তথা বিভিন্ন সফলতা হাসল করিবা দিগরে নিজের প্রতিবদ্ধতা স্বরূপ আজ ক্যাবিনেটর এই সংকল্পকু শ্রী বৈষ্ণব এক ঐতিহাসিক মাইলখুঁট ভাবে বর্ণনা করিছন্তি। শ্রী বৈষ্ণব কইছন্তি এই ঐতিহাসিক সফলতা হাসল করিবা পরিপ্রেক্ষীরে ক্যাবিনেট প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু অভিনন্দন জনাইবা লাগি এক সাতসূত্রী বিশিষ্ট সংকল্পকু অনুমোদন করিছি।
2: आज श्री नरेंद्र मोदी जी निर्वाचित प्रधानमंत्री के रूप में सर्वाधिक अवधि तक निरंतर देश की सेवा करने वाले प्रधानमंत्री बन गए हैं। उन्होंने निर्वाचित पीएम के तौर पर 4399 दिन की निरंतर सेवा का कीर्तिमान स्थापित किया है, जो स्वतंत्र भारत के इतिहास में पहली बार हुआ है। इससे पूर्व श्री जवाहरलाल जी नेहरू ने 1952 से लेकर 1964 तक निरंतर 4398 दिन तक इस पद को सुशोभित किया था। मुख्य बात यह है, यह अवसर भारत की लोकतांत्रिक चेतना, जन विश्वास और जन भागीदारी की शक्ति का प्रतीक है।
1: জনকল্যাণকারী কার্যক্রম গরিব বর্গ তথা লোককৈন্দ্রিক শাসন উপরে প্রাধান্য দেওয়া সহ সমাজের প্রত্যেক বর্গর লোকঙ্কু সমস্ত সুবিধা যোগাই দেওয়া দিগরে সরকার দ্বারা কার্যকারী করা যাওতবা বিভিন্ন কার্যক্রম উপরে শ্রী বৈষ্ণব আলোকপাত করেছন্তি। সে কইছন্তি দেশের প্রত্যেক পরিবার বর্গঙ্কু পক্কা ঘর, বিদ্যুৎ, স্বচ্ছ পানীয় জল ভলি প্রাথমিক সুবিধা যোগাই দেওয়া সহ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরণ প্রক্রিয়া মাধ্যমে বিভিন্ন যোজনার হিতাধিকারীকে সুফল প্রদান করা দিগরে সরকার নিরন্তর প্রয়াস জারি রাখছন্তি। দেশের 80 কোটির ঊর্ধ্ব ব্যক্তিকে মাগণার খাদ্যশস্য প্রদান করা যাওতবা বেলে মুক্ত মেডিকাল চিকিৎসার সুফল 60 কোটির ঊর্ধ্ব হিতাধিকারী নিকটে উপলব্ধ হেউচি। আজির এই সংকল্পগুড়িকরে দিয়া যাইতিবা সূচনা অনুযায়ী দেশের আত্মবিশ্বাসকু সশক্ত করিবা সহিত 25 কোটির ঊর্ধ্ব লোককু দারিদ্র্য সীমারেখা উপরকু আনিবারে সফল হইছি বলি শ্রী বৈষ্ণব কইছন্তি। সে কইছন্তি গত 12 বর্ষ ধরি শ্রী মোদীঙ্ক নেতৃত্বাধীন সরকার সর্বদা যুববর্গঙ্ক উপরে সর্বোচ্চ প্রাথমিকতা দিয়ে কার্য করে আসছন্তি। এহাদ্বারা ভারত দেশের তৃতীয় সর্ববৃহৎ ভারত বিশ্বর তৃতীয় সর্ববৃহৎ স্টার্টআপ ইকোসিস্টমে পরিণত হয়ে পড়ছে। এতদ্ব্যতীত চন্দ্রায়ন মিশন সমেত বিভিন্ন বৈজ্ঞানিক সফলতা ভারত

0: हासिल करिपारिछि।
1: प्रधानमंत्री जी युवा शक्ति को भारत की सबसे बड़ी पूंजी मानते हैं और इसीलिए प्रधानमंत्री जी ने कौशल विकास, स्टार्टअप इंडिया, इनोवेशन, डिजिटल इकोनॉमी, स्पोर्ट्स, उद्यमियता और फिटनेस को बहुत एक एम्फेसिस के साथ कई तरह के प्रोग्राम्स बनाए जिसमें भारत को एक बहुत बड़ी खेल शक्ति के रूप में उभरा है, वर्ल्ड के 3 लार्जेस्ट स्टार्टअप इकोसिस्टम्स के रूप में उभरा है। मिशन चंद्रयान और वैज्ञानिक क्षमता हमारी देश की इस कार्यकाल में बहुत बड़ी है।
0: सेवळे महिला नेतृत्वाधीन विकास दिगरे सरकार को प्रतिबद्धता उपरे आलोकपात करी श्री वैष्णव कहिचंती ए क्षेत्र रे विभिन्न पदक्षेप जगु देशरे लक्ष्यपति दिदि अभियान सफल होईचि। या छडा धूमा विहीन रोसी घर स्थापन करबा सहित विभिन्न वैज्ञानिक संस्थागुडी करे महिला मानक लागि 33% संरक्षण व्यवस्था संपर्कित विधेयक सरकार पारित करिचंती। श्री वैष्णव विकसित भारत गठन दिगरे कृषक मानक एक मुख्य स्तंभ भाबे वर्णना करबा सहित पीएम किसान सम्मान निधि योजना एवं कृषि क्षेत्र रे निया जायतिबा संस्कारमूलक पदक्षेप गुडीक उपरे आलोकपात करिछंती। से कहिछंती एहा द्वारा कृषि द्रव्य उत्पादन रप्तानी परिमाण 5,00,000 कोटी टंका अतिक्रम करि परिचि। आज केन्द्र कैबिनेट रे विभिन्न प्रकल्प उपरे निया जायतिबा निष्पत्ति संपर्क रे गणमाध्यम को सूचना दे श्री वैष्णव कहिछंती
1: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: आपण माने संवाद सुनुचंती आकाशवाणी रो। ভারতৰ নিৰ্বাচিত প্ৰধানমন্ত্ৰী ভাৱে সবুঠাৰু অধিক সময় ধৰি দায়িত্ব নিৰ্বাহ কৰি ইতিহাস সৃষ্টি কৰিথিবাৰু উপৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণন প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক অভিনন্দন জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোষ্টৰে সে কৈছন্তি এই ঐতিহাসিক সফলতা কেৱল দায়িত্ব নিৰ্বাহ কৰিবাৰ কাৰ্য অবধি নহয় বৰং জাতীয় বিকাশ যাত্ৰাৰে এক ৰূপান্তৰীকৰণ যুগৰ প্ৰতিফলনক দৰ্শাওছি। এই অবসরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নিকটকু বিশ্বব্যাপী অভিনন্দনর সুয় ছুটুছি। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই দেশের লোকঙ্ক লাগি নূতন সুযোগ সৃষ্টি করিবা দিগরে শ্রী মোদীঙ্ক সহিত মিলিত প্রয়াস করিবা লাগি আগ্রহী বলি নিজ অভিনন্দন বার্তারে কইছন্তি। ইউরোপীয় সংঘর সভাপতি উরসুলা ভান ডের লিয়ান দেইথিবা বার্তারে কইছন্তি শ্রী মোদীঙ্ক নেতৃত্বরে ভারত চন্দ্ররে অবতরণ করিবা সহিত ভারতর ইউরোপীয় সংঘ মধ্যে সহযোগ অধিক সশক্ত হইপারিছি। ভারতরে অবস্থাপিত যুক্তরাষ্ট্র আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু এথিলাগি অভিনন্দন জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে সে কইছন্তি শ্রী মোদীঙ্কর দশন্ধি দশন্ধি ধরি উৎসর্গীকৃত জনসেবা এবং সফল নেতৃত্বর এহা হচ্ছে এক সশক্ত প্রতিফলন। সাইপ্রসর রাষ্ট্রপতি নিকোস খ্রিস্টো ডাউলিডেস শ্রী মোদীঙ্কু অভিনন্দন জনাইবা সহিত দুইপক্ষ সম্পর্ককু অধিক সশক্ত করিবা দিগরে মিলিত প্রয়াস জারি রাখিবা লাগি আগ্রহী বলি কইছন্তি। দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতি লি জে মিউং কইছন্তি প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতর অর্থনৈতিক ও বিকাশর প্রগতিকু উত্তম রূপে মার্গদর্শন দেবা সহিত বিশ্বস্তরের ভারতর সফলতাকু বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করাইবা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করিছন্তি। সেইভাবে ভারতের অবস্থাপিত ইসরায়েলর দূত রিভেন আজার নিজ অভিনন্দন বার্তায় কহিছন্তি মোদীঙ্কর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ মাধ্যমে ভারতর অর্থব্যবস্থাকে সুদৃঢ় করিবারে সফল হইছন্তি। জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএর এক বৈঠক নয়াদিল্লিরে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে ভারতর সবুঠারু অধিক সময় পর্যন্ত দায়িত্ব নির্বাহ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করিথিবা সহিত এনডিএ সরকারক 12 বর্ষ পূর্তি অবসরের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সমেত বিজেপি এবং মেন্টরে থিবা সমস্ত দলর নেতৃবৃন্দ এই বৈঠকরে যোগ দেইছন্তি। 2047 সুদ্ধা দেশকে এক বিকশিত রাষ্ট্রে পরিণত করিবা দিগরে মোদী সরকারক দৃষ্টিকোণর রূপান্তরীকরণ এবং জাতীয় বিকাশ কার্যক্রম তথা ভিত্তিভূমি ভিত্তিক কার্যক্রম গুডিকর অগ্রগতি সম্পর্কে এই বৈঠকরে সমীক্ষা করা যাইছি। এনডিএ শাসিত 22টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী মানে মধ্যে এই বৈঠকরে অংশগ্রহণ করিছন্তি। মিলিথিবা সূচনা অনুযায়ী বিজেপির জাতীয় অধ্যক্ষ নীতিন নবীন, টিডিপি মুখ্য চন্দ্রবাবু নাইডু, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা মুখ্য একনাথ সিন্ধে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপির সুনেত্রা পাওয়ার প্রমুখ মধ্যে এই বৈঠকরে যোগ দিয়েছেন। নয়াদিল্লিরে আসন্তাকালি

শ্রোতাবন্ধু, আপনার শুণুলে চাষী ভাইমানক কার্যক্রম কৃষি হালচাল। আজর আমার এই কার্যক্রমটিকে প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার মানসী দে এবং প্রকাশ কুমার রথ। আপনার টিউন করছেন আপনার প্রিয় আকাশবাণী পুরী 103.4 FM। আপনার আমার এই কার্যক্রম রেডিও সেট সহিত মোবাইল আপ মাধ্যমে শুনেপারি, নিউজ অন AIR আপ মাধ্যমে আপনার অনলাইনে যেকোন স্থানের আমার সমস্ত কার্যক্রমের মজা নিয়ে তবে আসন্তু কার্যক্রম আগকু নবা শুণবা কতটি হিন্দি কথাচিত্র গীতর। হার্টলেস কথাচিত্রে প্রথমে গাইছেন কে কে।

0: এদেশেতে শেষ হলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শ্রোতা বন্ধু,
1: ওপা চাকরি মিলি গলা।
2: আরে বা, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং।
1: হ্যাঁ ওপা, নুয়া মোবাইল, জিন্স জ্যাকেট।
2: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
1: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
2: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
1: কিন্তু ওপা
2: দেখ, রোজগারর গোটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
1: হ্যাঁ ওপা, পার্টি মোর, বজেট তোর।
3: আরবিআই কহে,
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
5: শুণ শুণ শুণ, গাঁ হেউ বা সহর, ওড়িশাবাসীঙ্କ ପାଇଁ খুশির খবর।
6: কণ কহুনু,
5: ছাতরে সোলার প্যানেল লাগিব, 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব।
6: আউ ইলেকট্রিক বিল,
5: বিদ্যুৎ বিল সঞ্চয়ର নূয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা।

0: শ্রোতা বন্ধু, আপনার শুণুলে আমার বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক, উপস্থাপনা প্রকাশ কুমার রথ। শ্রোতা বন্ধু মানে শুণুছেন কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্জ যোগে। শ্রোতা বন্ধু, এথর আসন্তু শুনিবা আকাশবাণীর সমাচার বিভাগ দ্বারা প্রস্তুত সরকারঙ্কর 12 বর্ষ পূর্তি উপলক্ষে আজ শুনিবে ভিত্তিভূমি বিকাশ সম্পর্কে কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী কেন্দ্রমন্ত্রী নীতিন
1: গড়করিঙ্কু। কেন্দ্র সরকারঙ্কর 12 বর্ষ পূর্তি অবসরের শুণন্তু বিশেষ কার্যক্রম।
2: This is Akashvani.

0: শ্রোতা বন্ধু, আকাশবাণীর সমাচার বিভাগ দ্বারা প্রস্তুত সরকারঙ্কর 12 বর্ষ পূর্তি উপলক্ষে আজি শুণুলে ভিত্তিভূমি উপরে কেন্দ্র সড়ক পরিবহন ও জাতীয় রাজপথ বিভাগর মাননীয় কেন্দ্রমন্ত্রী নীতিন গড়করি। আপন মানে টিউন করছেন আপনার প্রিয় আকাশবাণী পুরী 103.4 FM।
1: প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলর অঙ্গারকাম্লক হ্রাস করা, সোলার স্থাপন করা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা, সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টাকা।

0: भी पूरे होंगे.
1: The Prime Minister added that the people of the country have understood the importance of political stability at the national level. He said it is a testament to the maturity of the people that they have given him the opportunity to serve them for such a long time. Earlier, the NDA today adopted a resolution lauding Prime Minister Narendra Modi on achieving the feat of becoming India's longest-serving elected Prime Minister. During the conclave of NDA at Bharat Mandapam in New Delhi, a special political resolution was moved praising Mr. Modi's leadership. Wishes are pouring in from across the world as PM Narendra Modi has become India's longest-serving elected Prime Minister. European Commission President Ursula von der Leyen stated that India under Mr. Modi's leadership has landed on the moon and is shooting for the stars. Italian Prime Minister Giorgia Meloni also expressed readiness to work with Prime Minister Modi in creating new opportunities for the people of the two nations. Extending his wishes, South Korean President Lee Jae-myung stated that PM Modi has guided India's economic and developmental progress over the years and played a key role in elevating India's global stature. The Union Cabinet has approved Phase 2A of the Ahmedabad Metro Rail project, covering the Koteshwar Road to Airport Corridor. The project includes a metro corridor of over 6 kilometers with 5 stations. Mr. Vaishnav said that upon completion, the Ahmedabad-Gandhinagar metro network will expand to around 78 kilometers, providing seamless connectivity to the airport and significantly improving public transport. The Cabinet Committee on Economic Affairs has also approved two major central government infrastructure projects in Amravati, Andhra Pradesh. The government has approved 22 new applicants under the third round of the production-linked incentive, that is PLI scheme for textiles. The Ministry of Textiles said a total of 96 companies have been selected under round 3 of the scheme with a committed investment of more than 12,822 crore rupees and a projected turnover exceeding 58,000 crore rupees. The Defence Ministry today signed a contract worth 449 crore rupees for the procurement of 20 Enhanced Capability Global Navigation Satellite System GNSS jammers for the Indian Navy with a minimum indigenous content of 75%. Indian Railways has taken a major step to enhance passenger safety by launching nationwide fire safety audits at railway stations. The initiative aims to assess existing fire safety systems and identify areas requiring improvement to enhance passenger safety and protect railway assets. The Ministry of Railways said the audit will cover all critical safety infrastructure, including station buildings, electrical installations, air conditioning and ventilation systems, emergency exits and firefighting equipment. In badminton, PV Sindhu and Tanvi Sharma today advanced to the second round of women's singles event at Australian Open tournament in Sydney. Two-time Olympic medalist Sindhu defeated Peru's world number 76, Ines Castillo, 21-13, 21-11 in the first round clash of the tournament. Sindhu's pre-quarter-final match will be played against compatriot and world number 39, Isharani Barua. And that is the end of this news bulletin.
2: শ্রোতাবন্ধু শুণন্তু আসন্তাকালির কার্যক্রমের এক রূপরেখ সকাল ছটা বাজি পাঁচ মিনিট্রে আসন্তাকালি শুনিপার আরাধনা কার্যক্রম শ্রীরামচরিত মানসর শহে তিনতম অধ্যায় সকাল ছটা বাজি চাশ মিনিট্রে ক্ষেত্র মহিমার শুনিপার শ্রীক্ষেত্রের মঠ সংস্কৃতি সকাল সাতটা বাজি পঁচিশ মিনিট্রে দিন দশটায় শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম রয়েছে মহিলা কার্যক্রম মুক্তা দিন এগারটায় শুণবে সেইপরি অপরাহ্ন অধিবেশনরে অপরাহ্ন পাঁচটার এনসিইআরটির তেরশ চারিতম অধ্যায় শুণবে বিকাশ মন্ত্র ছটা বাজি তিরিশ মিনিট্রে সন্ধ্যা সাতটার ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম নবরঙ্গপুর জেলা হালচাল সাতটা বাজি পঁচিশ মিনিট্রে সন্ধ্যা সাতটা বাজি তিরিশ মিনিট্রে চাষী ভাই মান কার্যক্রম কিষান বাণী রাতে দশটায় শুণিপার ভারত সরকারঙ্কর বার বর্ষ পূর্তি উপলক্ষে আসন্তাকালি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা সম্পর্কে ডক্টর জিতেন্দ্র সিং কেন্দ্রমন্ত্রী যেকি বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা ও ভূবিজ্ঞান বিভাগের মন্ত্রী অটন্তি তাঙ্কর অভিভাষণ রখিবে। এটি শেষ হল কার্যক্রমের রূপরেখ। শ্রোতাবন্ধু শুণন্তু পানিপাগ সম্পর্কে সূচনা। ଭୁବନେଶ୍ୱର ସ୍ଥିତ ପାଣିପାଗ କାର୍ଯ୍ୟାଳୟ ସୂତ୍ରରୁ ପ୍ରକାଶ ଯେ ପୁରୀ ଏବଂ ତାର ଆଖପାଖ ଅଞ୍ଚଳର କେତେକ ସ୍ଥାନରେ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି। ସେହି